খলাখ ইনসানামিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগো আরআহু ইস্তাগনা ইন্না ইলা রাব্বিকার রুজআ।